0: গানে শাশু ফানাই ফানে লনে
1: মিলাই
0: হালুন দিদি কাটে মিলাই হালুন দিদি তারপর শুরু করুন না

0: چیز کر رہے تلا رہے محلہ رہے سکی سکے ہم روپئے ایک بیلا بو اب نو سکن سوکھا تھا میل نہیں سکنا پہ گیت کو مطلب دھیان دن نگر میلا کو نہیں دھیان نگر
1: ভাগো পানি ভয় ধরে দিন কেসা খবর আজকাল ভর বন কবি কোজন কুই বাহি কেসা খবর আজকাল ভর
2: মনে সদন মের পাইলে দুঃখা সুখা চলদাইছো দুই বাইনি দুঃখা সুখা চলদাইছো
1: তরাইমা পানি পাহাড় পৈর জানি বগাইলায় চৌতারে তমাকু তোলা কে হয়ে রহলা বগাইলায় চৌতারে ভোরমা চিরমা লো যত দিনমা কাড়া ভেঙ্গব চৌতারে মাতা কো পিতা সানু মায়া সীতা কাড়া ভেব চৌতারে জানি শিবলা সানু মায়া তিল ঝাপাই ভেজ কো দেওয়া আইলে তিন ঘেরা ঝাপাই ভেজ রাজাকো গাউ তিরা বাড়ি পাইরো কসো আছা অছেরি কলাই ভানি দেউনা মলাই বাড়ি পাইরো কসো আছা
2: মিলো সারি বই মালি পর পারি মাইলো সারি দোয়েরা এ মেরো সানু ডাচে মারি জানো মাইলো সারি দোয়েরা

আজে কদাসি বলি বর্তাবতে যাই কো মালা ও নেরা বলে লারি কতি রামরো গরে যাই কো মালা ও নেরা রসিলো মায়ে ভয় বিরসিলো কষ্ট কোরা সোনে

0: আজিলাই মায়া নেপাল সারা মা আদি মায়া জমগত মা
1: ভাতকানে পাত মায় রাত মা ভাতকানে পাত মায় রাত মা পানি কত বলো মায়ে গেলো
0: পানি কত বলো মায়ে গেলো
1: আপনো লাবণ্যে কই যায় না আপনো লাবণ্যে কই যায় না